ইসলাম দেনুগে মাতিবেরিকাম বায়ান করাওয়াফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাওয়াফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফা কালন্না রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালুয়ে আল্লাহ রুসুল লেভি উমর বুনুল খাত্তাবা ফতুগে আহুল ওয়েরিংগে বায়কু মিহুংগে আতুং লিবি ওয়াডা গিট নেভি সিটি ইং হিপ্পা ব্যাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাওয়াডা গিং একলেগে ফাণং এ সিটি বিদালুয়ে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাওয়া বিদালুয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ বাহাকতা গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদ কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেবা বিদালুয়ামে তিয়া মামিয়ুঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগে ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগে মাগুতুগে এ বামি হুন্না এ বহি ফটোগে হুলবেরিনা তিয়া বামি হুন সুওয়ালে নুকুরাশে এমি হন তেদ বহন জবাব দি ফিনামা তিয়া বামি হন এবস দগু কো ফানে নুয়াতা এ বামি হন দগু বহন জবাব দি ফিনামা তিয়া বামি হন এবস তেদ কো ফা হুটে তিমা কালেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদ গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দে পাবি তাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুন নে বিনামা একলেগে ফাড়াম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নাম জহি ওয়াডা গতি হে কেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়া কোরা ওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুক দিনুমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুলু নুকুরা ওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হামা এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আডু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফদ মিহুঙ্গে সাবাবুং মি দিন গাবুলু কোগ্গেন হুরি মিহেগে আকীদায়া কুডাবিয়াস উনিকামেন আতুয়েদা ফদ কামে কোগ্গেন নুয়ানেকাং এঙ্গে শাক্কেনে মিয়েদু মুসলিমম মাগফুরেদ্দমং একি সিফাসিফাগা মি দিনুগে আদুউম মাসেকে কোরামু গেন্দা দুয়াসওয়ারেগা মি বিসনালুং কোম্মেহেম বেনুন নুগুতায়ে কিতামে রীতিকো দেখেবে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাহুগে ওয়াহাকে কি হাকিগতেন্নে ওয়াহাকতাকে

আল্লাহ রিবা উনি খুরব্বা এগ বরকায় নিত খুরব্বে আদি সদকায় ইতুর খুরব্বে এবহি দুনিয়েগা এগ বরকায় ইতুর খুরব্বা আখরতগা এগ ধর্ম গিনগুন খুরব্বে আদি ফাফ ভেরি খমায় খাফিরুখম বুড় এভ্যস মিহকু দেখে আল্লাহ লোভিবে উডগেনেনুয়ে।

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি
2: ইস

আল্লাহকে হযরত তেবামিহ রুজুআ করবানে দোহাকা তেবামিহ রাক্কা তেরবে বীরবেতে আসে দেং খম্মে নফসকম্মে এ নফসেং হোদি খমেগে জজা এ দোহন লিবেনেতে আদি এওরেন্না বে ইনসাফে নুকরবা উঠে।

0: রসুলায়ং এখলেগ ফানুগে বেরি রসকলাঙ্গে হাদ্রতুম বাওয়ালি ইচ্ছক এ বহি কীরিত কুরআন রসুলা আয় মুমিনুং ইমাঙ্গুয়ে এ এম এম আল্লাহ আয় একলাঙ্গে মালায়েকাতুন্নায় একলাঙ্গে বাওয়ালি ফিত্তকায় একলাঙ্গে ফরুমবি রসুলুন্নং ইমাঙ্গুয়ে এওরেম বুনেতে তিমাম্মেন একলাঙ্গে রসুলুঙ্গে তেরেন একাকামে দুস্তফাতেন নুকরমে আদি এওরেম বুনুয়ে থিমাম্মেং আহা কিয়মম বিজ্জাইমুয়ে আলমেঙ্গে বেরিরস কলাকোয় আলমেঙ্গে ফাফ ফুসওয়া ফান দেব আদি এম্বুরি দিউমবনি ইবরস খলাঙ্গে হাজরতশে
1: দিবে এফএম দিবে নায়কু নোয়াদিয়া এক মেগাহার্টজ

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ইশা সুয়ালে কুরন্ত
1: কব্বলা
0: দিবেহি বহুগা সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
2: আলিফ সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গাল ফেমবেরুং এমে ম্যাক কবুনানি কিহিনে
2: নানে ফুলফিলব
0: ওয়ারার রাঙ্গাল ওহেতা ফেন্নিগু মেবুনম কি কবা
2: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড়ু কবলা কি কুরন কুরা সুয়ালে তমে
0: মি তৈয়ারওয়ানি দিবেহি ফেমুং গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
2: শাবিয়নি প্রোগ্রামে দিবেহি বহুগা সুয়ালো আন্না কংগনে কো আন্নানি
0: কমমে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগাডি তিরিহুগা
3: শাবিয়া